শিলং মালকে হেন দুসা এ কাইনি কাইবি হেন দিলোস এ লোক খুমৈদন এ কাইখো উমনো উফা কালি লিপেও হেন দোদা দে জচন হি মাপ্রায় চক্রলেশে।

0: nasa lupado ay gidi lupane is imana puraga ay di tumina lagi dro
1: ay imasi no ay nasi
0: na imabu inga ni
1: ay
0: Ah, cuzak masam angang betul dah. Pi sesin bermali ke kahina ga? Hai dek ini sih.
2: Hai sedih. Nang nong ngat nak kuang narudu taru tanah nak turun pa yau bro.
0: Ha,
2: yau bro iba. Nak pi narondo jom jom. Nanti, anu oksibu narai bakti ten anu batok bro iba. Ha, anu oksibu narai bakti ten anu batok bro iba. Oblaga dasu macam lu dana. Nang dadi nang dadi kuba si dah tarik.
0: Nang ni nang.
2: ไอ้ยังไม่เห็นบ้านนั่งข้างบ้านนะนั่งเฮ้ยข้างกันรู้มาวันข้างกันก็นั่งไม่ใช่ไม่ใช่ยังไม่เห็นบ้านเลยบ้าเสียนั่งยองเสียเสียเสียเสียเสียเสียเสียเสียเสียเสียเสียเสียเสียเสียเสียเสียเสียเสียเสียเสียเสียเสียเสียเสียเสียเสียเสียเสียเสียเสียเสียเสียเสียเสียเสียเสียเสียเสียเสียเสียเสียเสียเสียเสียเสียเสียเสียเสียเสียเสียเสียเสียเสียเสียเสียเสียเสียเสียเสียเสียเสียเสียเสียเสียเสียเสียเสียเสียเสียเสียเสียเสียเสียเสียเสียเสียเสียเสียเสียเสียเสียเสียเสียเสียเสียเสียเสียเสียเสียเ
1: Imaga, mau tu mega kena yahari sih bu. Ina kun bina di ingon tak kari syutam di.
3: Tarabo, nang bu tarabo. Ina kun bi.
4: Tare. Kari haiya.
1: Hai, aku imaga mau tu mega kena yahari sih bu. Nang bu kang dabro.
4: Kala songlo kibani. Aina budi kang tokra ban.
1: Aduga kari ino. Nang na ingon tak kari minta hai dri budi.
4: As. Hai roga dubu kari kana bo wano da thabo wana halak pada aina mu pa ku tang ku tam tam maga o tension leina na bani o tha pham khang da na bani da adu ga ne hantak se ima ga ina ga se ngang na ba ji khara toi le bani ko yam toi le
1: adu bu di chu mi no pa ai khoina no ngan ma da gi numita ba phaw ba thabak ni hai na cha thok lu raga yum da ngai hak tang po tha ga da ba matam da yum da lei bi na khoina amagisu pau pangtam da tambai ba se imung mahila nga ba mara mamani ne adu gi hairu bodi wakhal ta ine ai nu pise adu nang na masi ni nang bu mo to mi se khara ngang sak pa ya da bro
4: imana khara ngang wa sak pa da saw da na khanari si da ai na amu kari nu mo da mo hairu go duri ba se po tal da engon da mu on sa lak ni hai ba mata ma tong wi hai ba na nu pise Adukannya, mana inau nu biu jera bersu, mau atau biu jera bersu, iom si tadi mana hana layar mi bani? Aina kari wano, mau atau mau hai itu sih bo, as tan leba.
1: Hujikal gi mau hai dunia ha, maning makai am tambah pambi do. Inau atau mesti su, aingonda hujik tu pon teruk lamban. Kari inau bana koi na, mangonda pau si tam luri berbo.
4: Ho, ngasai ne, imana ne? Atuan pada phone tau ke, aduh na tau kipa ni. Ho, aduh dah ni, hai ibu, soalnya tu orang gani.
1: Parese. Aisyu ware, potah na buat orang. Nang bu, thapa ingkang loidir bro.
4: As, loidir dah, thapa kat yang ware. Inau nu pidi masangam dia, hai dana, tumma mani, kolik pengga daba, imu ware isangga daba, mayamam malai dah.
1: Hoi, ngam drabani na nang na kerap honero. Loishaluro. Tum na buat orang si, tengeko.
4: Hoi, ay, ang tulog sinzaro kiki.